প্রস্তাব আহ্বান সম্বন্ধে সূচনা বিস্তৃত আয়োগ ওয়েবসাইট ppc.cc.gov.in হল কোন ছবিমা একটি সূচনা মারফত অনুরোধ করেছে। কোচি প্রদেশ সরকার প্রদেশ যোজনা আয়োগ বিরাটনগরের